0: क्लास तुम कुफा भी
1: फ्रॉम से है हमको मनु का ना तो कुनवे अथो मार पेम सारा सारा जान बे रान ते मिला तो बेचा कर लेती हो ते बाम मिसी सके तो कठान जान ले रान बची चाले ले फाव ना ते वे अंधुआ फाना रूफानी संबुला ना जी अच्छा माबनी यो मचेरे अंको आ रावर जो मिस पोतोरे रितु कुंबा पोतोरे जाम मजाका जीर मार मार मसापचा
2: raha namiko manokana zao a ny vahaolana hoe mety mifandraika amin'izay de hoe mety ny famoronana fotojavitsasany hoe mahakasika ny rano zao ohatra resaka barasy ny jiro ohatraohatra zany ay raha ohatra zao raha mahakasika ny jiro zao de zay tenenina zay mihitsy hoe mila atsarana ny poto ny olana koa zany matetika tsy mahaenika an'le zavatra ilain'nyle mpanjifa zany ny inona moa le herinaratra aizay tamintsika de eo amin'izay zao ny mila hoe atsarana ihany koa zany
3: tsy hitako ity zany efatra ny efavoajanahary mihitsy koefa le toetrandro mihitsy tsy tokony andorondoro ala zany nona e mila soloana ny teo anjirama mba efatra le efatra nainy ndray zany mba avoaizina amin'izay jiro de le stasy tena efa enjany e nefa ny vidinjiro tsy miena zany fanatsaran'ny kalitao ampiasainy zany e mba tsaratsara ny amin'ny mpanjifa
4: olo pirenena a be dibe na afaka vaolana raisina fanajana ny tontolo iainana zao voalohany indrindra mba tsy manana ny toetrandro tsy mikorotana zany de lasa ritra angamba de manaraka zany finansena angamba ny jirama finansena bebe kokoa ie tena reny mihitsy ny ary ny important be amin'la resaka sécurité ohatra ny mody arivo ianao de maizina be ny na hoe e resaka tuo zao zay mety ho tsaiko na hoe zay koa ny olana ny amin'izao hoe tsy tonga tsy mampatonga ny rano mety resaka fahasimbahana
0: saotra tomboko lahy saotra tomboko vavy.